মুখা পিন্ধা, তই কোন ছোৱালী রে? আরে বীরবলের বেটি, তই কি হান্টার ওয়ালি নে পিস্তল ওয়ালি? আরে পাগলি!

0: আকাশবাণীর বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওর ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার।

0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ। প্ৰিয় শ্ৰোতা, খন্তেক পাছতে সংস্কৃতত বাতৰি শুনিবলৈ পাব।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক পুনীত ত্রিপাঠী। আদৌ মুখ্য বার্তাঃ। ওমান দেশস্য তটে বাণিজ্যিক নৌকায়ানস্য GFS গ্যালাক্সি ইত্যস্য উপরি আক্রমণস্য ভারতম নিন্দাম অকরোত্। দশ ভারতীয়াঃ রক্ষিতাঃ, একশ্চ লুপ্তোস্তি ইতি সূচ্যতে। ভারতদেশঃ অস্মিন ক্ষেত্রে বাণিজ্যিক নৌকায়ানস্য উপরি নিরন্তর আক্রমণানাম বিষয়ে চিন্তাম প্রাকটয়ত্। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দেশানাম পরিভ্রমণকালে অনেকাহ সন্ধিহ সমাপ্য নবদেহলীম প্রত্যাগতবান। গৃহমন্ত্রী অমিত শাহ আহমদাবাদ নগরে অনেকাসাম বিকাস পরিযোজনানাম উদ্ঘাটনম শিলান্যাসঞ্চ অকরোত্। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনম স্বায়ত্ত ভবিষ্যনিধি ন্যাসম সঞ্চাল্যমানানাম প্রতিষ্ঠানেভ্যঃ তেষাং স্থিতিম নিয়মিতম কর্তুম ষণ্মাসস্য এমনেস্টিতি যোজনা প্রবর্তয়তি। উইম্বলডন ক্রীড়ায়াম ইয়ানিস সিনর ইত্যেষঃ অদ্য সায়ংকালে আলেকজান্ডার জ্বেরেভ ইত্যনেন সহ পুরুষ একল উপাধিম প্রাপ্তুম সংঘর্ষম করিষ্যতি। অপি চ ফিফা বিশ্ব চষক ক্রীড়ায়াম ইংল্যান্ড দেশ আর্জেন্টিনা দেশস্য উপান্ত্য চক্রম প্রবিশতঃ। অথ বার্তাঃ বিস্তরেণ। অদ্য পূর্বম ওমান দেশস্য তটে GFS গ্যালাক্সি ইতি বাণিজ্য নৌকায়াম কৃতাক্রমণস্য ভারতম নিন্দাম অকরোত্। বিদেশ মন্ত্রালয়েন একস্মিন বক্তব্যে সূচিতম ইয়ত নৌকায়াম স্থিতানাম একাদশ ভারত

0: কবিতার মাজলৈ যাওঁ।
1: তু খুদ কি খোজ মে নিকল, তু কিস লিয়ে হতাশ হ্যায়, তু চল তেরে ওজুদ কি সময় কো ভি তলাশ হ্যায়, সময় কো ভি তলাশ হ্যায়। জো তুঝ সে লিপটি বেরিয়া সমঝ না উনকো বস্ত্র তু, জো তুঝ সে লিপটি বেরিয়া সমঝ না উনকো বস্ত্র তু, ইয়ে বেরিয়া পিঘাল কে বনা লে ইনকো শস্ত্র তু, বনা লে ইনকো শস্ত্র তু। তু খুদ কি খোঁজ মে নিকল, তু কিস লিয়ে হতাশ হ্যায়, তু চল তেরে ওজুদ কি সময় কো ভি তলাশ হ্যায়, সময় কো ভি তলাশ হ্যায়। চরিত্র জব পবিত্র হ্যায় তো কিউঁ হ্যায় ইয়ে দশা তেরি, চরিত্র জব পবিত্র হ্যায় তো কিউঁ হ্যায় ইয়ে দশা তেরি, ইয়ে পাপ ইয়ো কো হক নহিঁ কি লে ইয়ে পরীক্ষা তেরি, কি লে ইয়ে পরীক্ষা তেরি। তু খুদ কি খোঁজ মে নিকল, তু কিস লিয়ে হতাশ হ্যায়, তু চল তেরে ওজুদ কি সময় কো ভি তলাশ হ্যায়, সময় কো ভি তলাশ হ্যায়। জলা কে ভস্ম কর উসে জো ক্রূরতা কা জাল হ্যায়, জলা কে ভস্ম কর উসে জো ক্রূরতা কা জাল হ্যায়, তু আরতি কি লো নহিঁ তু ক্রোধ কি মিসাল হ্যায়, তু ক্রোধ কি মিসাল হ্যায়। তু খুদ কি খোঁজ মে নিকল, তু কিস লিয়ে হতাশ হ্যায়, তু চল তেরে ওজুদ কি সময় কো ভি তলাশ হ্যায়, সময় কো ভি তলাশ হ্যায়। চুনর উড়া কে ধ্বজ বনা গগন ভি কপ কপায়েগা, চুনর উড়া কে ধ্বজ বনা গগন ভি কপ কপায়েগা, অগর তেরি চুনর গিরি তো এক ভূকম্প আয়েগা, এক ভূকম্প আয়েগা। তু খুদ কি খোঁজ মে নিকল, তু কিস লিয়ে হতাশ হ্যায়, তু চল তেরে ওজুদ কি সময় কো ভি তলাশ হ্যায়, সময় কো ভি তলাশ হ্যায়। থ্যাংক ইউ।
0: খুব সুন্দর, নারীর বিষয়ে ইমান ধুনিয়াকে তুমি কবিতাটো আবৃত্তি করিলা, খুব ভাল লাগিলে, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিলো, আগলৈ এনেদৰে কবিতা আবৃত্তি কৰি থাকা।
2: এবার আমি মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মহোদয়ের ওচৰলৈ আগবাঢ়িছো। নমস্কার বাইদেউ, আপনাক আমার আকাশবাণী গুৱাহাটীৰ তৰফৰ পৰা আদৰণি জনাইছো।
3: নমস্কার।
2: আমি দেখিছো যে আপনার মহাবিদ্যালয়খনত সংগীতৰ ক্ষেত্ৰত যথেষ্ট আগবঢ়া ছাত্রীসকল, এই বিষয়ে অকনমান কথা পাতিব বিচাৰো। সাংস্কৃতিক ক্ষেত্ৰখনত ছাত্রীসকলক আগবঢ়াই নিবৰ বাবে আপোনালোকে কেনেকুৱা ব্যৱস্থা হাতত লয় বাৰু?
3: আমিতো এনে যিখিনি হৈ থাকে, যিখিনি ফ্ৰেচাৰ্ছ হকে বা কলেজ উইক হয়, সেইবিলাকতো ভালদৰে তেওঁলোকে অংশগ্ৰহণ কৰে আমাৰ ছাত্ৰীসকলে। আৰু এতিয়া নতুনকৈ এটা মই মানে এনে কালচাৰেলত প্ৰায় মানে এইবিলাক চলাই আহিছোঁ বহুত বছৰ ধৰি, গতিকে এতিয়া মানে এটা কৰিছোঁ আমি মিউজিক ক্লাছ ষ্টুডেণ্টৰ কাৰণে, দুইটা মানে ডান্স আৰু মানে ভকেলৰ, এইটো আৰম্ভ কৰিছোঁ এই ছেপ্টেম্বৰ মাহৰ পৰা। ছোৱালীখিনি অকণমান মানে উৎসাহ দেখিছোঁ, চাওঁ কিমান আগবাঢ়িব পাৰোঁ আৰু।
2: হয়, আপুনি যিহেতু কৈছে আপুনি কণ্ঠস্বৰ সংগীতৰ ক্ষেত্ৰত এক ব্যৱস্থা হাতত লৈছে, আপোনাৰ পৰা যদি গীতৰ গুণগুণনি এটা শুনিব পাৰোঁ আমাৰ ভাল লাগিব।
3: নিশ্চয় মই চেষ্টা কৰিম বাৰু। অকণমান এটা মই ডলি ঘোষৰ এটি গীত মোৰ ভাল লগা, এইটোকে অকণমান গাই শুনাইছোঁ।
2: নিশ্চয়।

কুর্তিতে ঠাসা, বৈঠক ডেকে রাখ সব হুল্লোড়ে ভাষা, চার দিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক

0: পাজরে ফটাশিল আপনার বিরুবাড়ি এনেকুৱা এনেকুৱা অঞ্চল প্রায় স্টুডেন্টবিলাক আহে প্রায়ভাগ আর কিছুমান আর অল্প দূরণির পৰা আহে কিন্তু আপনার আহে আর এইখন আপনি জানিব পাই সুখী হব এইখন আমার গুৱাহাটীত দুই নম্বর ছোৱালী মহাবিদ্যালয় আপনার সন্দিকৈ গার্লস কলেজের পিছত ছোৱালী মহাবিদ্যালয়ের পিছত আমার কেআরবি গার্লস কলেজ সেকেন্ড আর আমার আপনার আরম্ভ হয়েছে আপনার 1971 চনত 14 এপ্রিলত ইমান দিনের যাত্রা অতিক্রম করেছে আমার আর বহুত স্টুডেন্ট আমার প্রায় ইংরেজি পড়ব ভালে পায় তাহাতে আহি পেলে তাহাতে পড়ে আগতে আমি এটা অনার্স বা মেজর দিয়ার আগে আমি একটা টেস্ট লৈছিলো আগে তারপর দেখিল যে তাহাতর উঠা ইমান বেশি ইংরেজি পড়ব যেটা আমি এটা এই বাদে দিল আর বাদে দি যোন আহে আমি ভাবো নাই তাহাতকে আমি পড়াই শুনায় আমি তাহাতক জীবনের বাটত আগবাই নিউ বলে এটা আর এন্ট্রেন্স টেস্ট নিদো
1: সোনালী জয়ন্তী বর্ষগৰাকীলৈ আপোনাৰ মহাবিদ্যালয়খনে ইমান এটা দীঘলীয়া যাত্রা আর আমার আকাশবাণীর তরফের পর সদায় শুভেচ্ছা আছে এই যাত্রা অব্যাহত থাকুক নারী শিক্ষার সবলীকরণের ক্ষেত্রে ইমান এটা ডাঙর পদক্ষেপ এখন মহাবিদ্যালয় স্থাপনের দরে একটা ব্যবস্থা করা হয়েছিল সেই সময়তে আর বর্তমানে এই মহাবিদ্যালয়খনে ইতিহাসত একটা পৃষ্ঠা হিসাবে রয়ে আছে আর এই পৃষ্ঠাটি অব্যাহত থাকুক সদায় শুভেচ্ছা আছে
0: বহুত বহুত ধন্যবাদ আর আপনাদের যে আহিলে আমার কলেজ আপনাদের বাছি উলিয়ালে আমার ছাত্রী সকলক যে যোগ দিলে সোনালী সুযোগে কম কারণে নিজের প্রতিভাখিনি আগুয়াই নিবলে প্রতিভাখিনি দেখাবলে খুবই বহুতে ধন্যবাদ
1: আদর শ্রোতা নির্ধারিত সময় শেষ হওয়ার লগে পুনের লগপর প্রতিশ্রুতি মই করিশ্মা আর পম্পী বৈশ্যই আজির অনুষ্ঠানের পর ইমানতে বিদায় মাগিছো
2: প্রিয় শ্রোতা কামাখ্যারাম বৰুৱা ছোৱালী মহাবিদ্যালয়ৰ ছাত্ৰীসকলৰ দ্বাৰা পৰিৱেশিত বাৰেৰহণীয়া গীত মাতৰ অনুষ্ঠান হিপ হিপুৰে শুনিলে অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা কৰিশ্মা পূজাৰী আৰু পম্পী বৈশ্যৰ এতিয়া আগবঢ়াবলৈ লৈছো মোৰ অনুভৱৰ গীতৰ অনুষ্ঠানটি
3: প্ৰিয়শ্ৰোতা মোৰ অনুভৱৰ গীতৰ অনুষ্ঠানত আজি শুনাবলৈ লৈছো মোৰ প্ৰিয় আমাৰ সকলোৰে প্ৰিয় জুবিন গাৰ্গৰ কেইটিমান গীত জুবিন গাৰ্গৰ গান মোৰ বাবে কেৱল সুৰ আৰু শব্দৰ সমাহাৰেই নহয় ই মোৰ জীৱনৰ বহু অনুভূতিৰ সংগী তেওঁৰ কণ্ঠত এক বিশেষ আন্তৰিকতা আছে যিয়ে মনৰ গভীৰতম অনুভৱবোৰক সহজেই স্পৰ্শ কৰে তেন্তে প্ৰিয় শ্ৰোতা শুনো আহক জুবিন গাৰ্গৰ কণ্ঠৰ এই কেটি গীত